ভজন্তি শুনিলে এইবাৰ শুনক মনোরম অসম শীর্ষক এটি প্রবন্ধ। এই প্রবন্ধটি মহাত্মা গান্ধীর লভলি আসাম শীর্ষক প্রবন্ধটির অসম।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি শুকুরবার, 1433 ভাস্করাব্দর জেঠ মাহর আজি 14 দিন, 2026 খ্রিস্টাব্দর মে মাহর আজি 29 তারিখ। পঞ্জিকার পর পাওয়া তথ্য অনুসরি আজি শুক্লপক্ষর ত্রয়োদশী তিথি। আজি পুয়া সূর্যোদয় হয়েছিল 4:35:58 আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 6:03:55।

0: জিলার রেহরূপ অনুষ্ঠানত বাক্সা জিলার রেহরূপ শুনিলে সংবাদদাতা আছিল দামোদর তালুকদার।
1: বিশেষ লোক আদালত সমাধান সমারোহ মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের বিচারাধীন গোচর সমূহ ক্ষিপ্র আর ফলপ্রসূ সমাধানের সমাধান সমারোহ শীর্ষক বিশেষ লোক আদালত আয়োজন করা হয়েছে। 21, 22 আর 23 আগস্টত অনুষ্ঠিত হবলগিয়া এই লোক আদালতত অংশ লোবলে ইচ্ছুক গোচরের পক্ষ সমূহক সংশ্লিষ্ট জেলা আইন সেবা প্রাধিকরণের কার্যালয় অথবা রাজ্যিক আইন সেবা

0: বিয়া ভাল হয়। আর লগতে সেই অমরলতা, সেই অমরলতার সেই রস উলিয়াই যদি তুমি সেই মৌর লগত মিহাই লয় সেই এবার এবার করে এসপ্তাহমান খোয়া, দেখিবা সেই মেলেরিয়া সেই তোমার সেই নির্মূল হয়ে যায়। এনে ধরনের সেই বিভিন্ন সেই পথ্য আমার সেই গাঁলিয়া সমাজত পাওয়া যায়। আমার সেই আয়ুর্বেদিক চিকিৎসক সকলে হোক বা আমার সেই আইতা সকলে এনে ধরনের সেই দিহা দিয়ে, আর সেইবর দিহা গ্রহণ করেও আমি সেই মেলেরিয়ার হাত সারিব পার বা সেই উপশম পাব পার।
1: ঠিকই কইসা বুঝা বদায়। কিন্তু এটা কথা কি জানিছেনে নাই, আমার যে মেলেরিয়া রোগ হয়েছে নাকি সেইখিন বিষয়ে জানিবর বাবে প্রথমতে চিকিৎসালয় গই তেজ পরীক্ষা করব লাগিব।
0: হ্যাঁ লাগিব, এটা একেবারে প্রথম আর সেই প্রাথমিক কাম।
1: সেইটো নকরি অকল যদি আমি গাঁলিয়া যেখানে পথ্য সেইখানে গ্রহণ করে থাকো তেতিয়াহলে কিন্তু আমার ক্ষতি হব পারে। আর দ্বিতীয় কথাটো হয়েছে কি, আয়ুর্বেদিক চিকিৎসা সেয়া আমার ভারতীয় চিকিৎসা মতে উন্নত চিকিৎসা, কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসা করবলে যাওতেও বিজ্ঞানসম্মতভাবে এই চিকিৎসা আগবাব লাগবে। যদি আমার গাঁলিয়াভাবে যিখিনি পথ্য ব্যবহার করে সেইখিনি যদি আর হিনদেরি হয় তেতিয়াহলে কিন্তু এই রোগ কেতিয়াও ভাল হব নোৱাৰে, বুঝছানে? সেইকারণে আমি বিজ্ঞানসম্মতভাবে আমি চিকিৎসকর ওসরলে গই প্রথমতে কিন্তু আমি উপদেশ লোব লাগিব। আর বর্তমান সময়ত আমি জানো যে মেলেরিয়া রোগ একেবারে সাধারণ রোগ হয়েছে, কারণ মেলেরিয়া রোগের সম্পূর্ণ চিকিৎসা আছে, সম্পূর্ণ নির্মূল হয়। চিনকনা যে গছর উদ্ভিদের জড়িয়ে এই কুইনাইন নামের এবিধ টেবলেট উলিয়াইছে, আর এই টেবলেট গ্রহণ করে চিকিৎসকর পরামর্শ মতে যদি গ্রহণ করে তেতিয়াহলে এই রোগ সম্পূর্ণরূপে নির্মূল হয়।
2: ঠিকই কইছা মাস্টার কাইতি। এই এটা কথা, এইখিনি ব্যবস্থা হয়েছে আমি মেলেরিয়ার রোগ হওয়ার পাছত লওয়া, কিন্তু এই মেলেরিয়ার রোগ প্রতিরোধ করবলে তো আমি কিছুমান ব্যবস্থা লব পারো। এই তারে কিছুমান মই তোমাক কব বিচাৰিছো জানা। এই যে মহে যেহেতু মেলেরিয়ার রোগের বাহক সে আমি গম পালোয়ে, গতিকে এই মহবুর ধ্বংস করার এই ব্যবস্থা কিছুমান করব লাগে। তার কারণে তোমার এই ঘরের চৌপাশর জাবরর দম, অপরিষ্কার পানির নলা নর্দমা, পুরনি টায়ার, টিন, এই রাজহুয়া প্রস্রাবগার আদিত যাতে মহর বংশ বৃদ্ধি হব নোৱাৰে তার বাবে এই তোমার এই DDT নাকি অন্যান্য কীটনাশক দরব ছটিয়াব লাগে। আর এই মহর পর রক্ষা পাবলে তোমার ঘরুয়া দিহা কিছুমানও করব পারি নহয়। এই তোমার এই নহরুর রস এই সম পরিমাণের পানিত মিহলায় ছটিয়ালেও এই মহর কণী ধ্বংস হয় বোলে। তারপরে তোমার ঘরের চৌপাশে বা বাহিরে ভিতরে নিতৌ তোমার এই হাল ধুনা বা মহানিম আমার এখেতে দিয়ার নিচিনাকে তোমার এই পচতিয়া বা তুলসী, চিত্রনলা, মহানিম আদি গছ থাকিলেও বোলে মহর উৎপাত যথেষ্ট কমে। আর রাতেপা পাতল আহার গ্রহণ করার পাছত এই তুলসী, মহানিম আদির পাত কেখনমান চুবাই খালেও বোলে এই মেলেরিয়া হব নোৱাৰে। এই এনেকুৱা বহুতো কিছুমান ঘরুয়া পথ্য থাকে,
1: সেইবিলাক আমি মেলেরিয়া রোগ নোহার কারণে প্রথমতে আমি কি ব্যবস্থা করিম যাতে আমার মেলেরিয়া রোগ নহয় তার দিহা হয়নে নহয়।
2: তারপরে তোমার সন্ধ্যায় হোক দিনতে হোক আঁঠুয়া তরি শুব লাগে, আর খালি গাড়ে বিশেষকৈ থকাটো উচিত নহয়। কিন্তু
1: হয় দে, এতিয়া কথাটো হয়েছে কি, এইবিলাক যে আমার ঘরুয়া যেবিলাক দিহা মহ খেদিবর বাবে বা মহর বংশ বৃদ্ধি নহবর বাবে যিখিনি ব্যবস্থা আমি ঘরতে লব পারো সেইখিনি বিষয়ে সচেতন হব লাগিব, আর পরিয়ালের সকল সদস্যই এইবিলাক আমার কাম করিব লাগিব। এতিয়া অলপ আগতে ভদায় কলে, তয়ো কলি যে এই যে খাল ডোংবিলাক যাতে পানি জমা নহয়, হ্যাঁ, টায়ারত হোক বা আমার পেলাই থা টিন বালতি এইবিলাকত যাতে পানি জমা নহয়, কারণ আমি জানো যে জমা পানি বা স্থির পানি সদায় মহে কণী পারে বা বংশ বৃদ্ধি করে, আর সেই কারণে আমার কোনো ঠাইত যাতে পানি জমা হয়ে না থাকে, নলা যাতে সদায় পরিষ্কার হয়, পানিবর যাতে উলাই যায় এনে ধরনের ব্যবস্থা করব লাগে, টায়ার টিউববিলাক আমি মুকলি করে রাখব নালাগে যাতে তাত পানি জমা নহয়, আমি সেইখিনি ব্যবস্থা করব লাগে। এনে ধরনের যদি ব্যবস্থা করো তেতিয়ালে আমার চৌপাশে কেতিয়াও মহ থাকিব নোৱাৰে। এটা কথা কি যে গরম দিন অহার লগে লগে বরষুণ হয়, বরষুণত পানি জমা হয়, সেইকাৰণে সেই গরমের যেতিয়া বা গ্রীষ্মকালীন সময়ত এই মহর বংশ বৃদ্ধি হয় আর এইখিনি সময়তে এনে রোগ সমূহ বেশিকৈ হওয়া দেখা যায়। নয় জানো, সেইকাৰণে আমি এই এইবিলাক ব্যবস্থা করব লাগে। এতিয়া কথাটো হৈছে কি যে এই মহ খেদিবর বাবে তই কোৱাৰ নিচিনাকৈ আমার যিবিলাক জৈবিক পদ্ধতি যিবিলাক আমার উদ্ভিদ আছে, এই পচতিয়া হোক বা এই মহানিম তুলসী হয়নে, এনে ধরনের যদি উদ্ভিদ সমূহ যদি আমার চারিওফালে রুই লব পারো তেতিয়াহলে এইবিলাক বেমাৰৰ পৰা আমাৰ ৰক্ষা পাব পাৰিম, আমাৰ বংশবৃদ্ধি কমি যাব।
2: এ মাষ্টৰ কাইতি, আমি বাৰু মেলেৰিয়াৰ কথা পাতিলো, দিলোয়ে, কিন্তু অকল তো মেলেরিয়া বুলিয়ে নহয়, এ ডেঙ্গু জাপানি সেনকে ফেলাইটিসতো আছে, গতিকে আমি সেখিনি কথাও তো পাতিব লাগিব। এতিয়া কোয়াসুনে ডেঙ্গু রোগৰ লক্ষণ সমূহ কি, ডেঙ্গু রোগটো নো কি, কেনেকে সংক্রমিত হয়, সেখিনি কথাও জানাটো দরকার।

শ্রোতালয় সম্ভাষণ জানাই মানে শান্তনু শইকীয়া আপনার আজির দিনটি অনুষ্ঠানলৈ স্বাগতম জানাইছো। আজি 2026 খ্রিস্টাব্দর মে মাহর 29 তারিখ। এতিয়া আগবাইছো ইতিহাসত আজির দিনটির গুরুত্ব।

0: কি ক কইল হ কইছাই ও বাপেরে মুখতে
1: কহ কইল হ কই
0: মারে হাগিলা
1: কহ কইল হ কই।

0: লকই হাকি
1: ঐ নদী দি উটি যাই
0: ককই লকই
1: সয়ে ওই বুকুয়ারপ
0: ককই লকই
1: নদী দি উটি যাই
0: ককই লকই কি ককই লকই সই
1: তহতর বাপে বৈনারে
0: ককই লকই
1: কই কই খেদাইছে
0: ককই লকই
1: ফাল চাই রাখিবি
0: ককই লকই
1: কি ককই লকই পই

0: গাখীৰৰ দৈ মাকৰে ঘৰতে জীয়াকে উগ দিছে কোটে পাম গজলাপৈ
1: নদী দি উটি যায় বেৰি ময়ৰ চেনা ক্ৰোধ পাই লগালে লেটি তনৰ বৈনাৰে ভালান ভানা জানে দুহাতে আজৰে চুলি
2: ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ ঐ

কৈ ধনুভান ফেরেইরা, দাসুন সানাকা, রবীন্দ্র জাদেজাই সুনাম অনুযায়ী খেলিব পৰা নাই। আজির ম্যাচত জয়ী হবলৈ রাজস্থানে গুজরাটর কাগিসুরাবাদা জেন্স হোল্ডার মোহাম্মদ সিরাজ রশিদ খানের প্রত্যাহ্বান উফরাব লাগিব। একদরে বৈভব জয়সওয়াল জুড়েল রিয়ানহতর প্রত্যাহ্বান গুজরাটে কিদরে গ্রহণ করে সেয়া লক্ষণীয় হব। গুৱাহাটীত অবস্থিত অসমৰ দুটাকৈ আগশাৰী লব্ধ প্ৰতিষ্ঠিত ক্ৰিকেট প্ৰশিক্ষণ কেন্দ্ৰ ক্ৰমে গুৱাহাটী ক্ৰিকেট কোচিং চেণ্টাৰ আৰু চিটি ক্ৰিকেট কোচিং চেণ্টাৰৰ বাবে আধুনিক বিজ্ঞানসন্মত সা সুবিধাৰে স্থায়ী প্ৰশিক্ষণস্থলী আবণ্টন সন্দৰ্ভত গুৰুত্বপূৰ্ণ পদক্ষেপ গ্ৰহণ কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। এই সন্দৰ্ভত বি চি চি আইৰ সচিব প্ৰাক্তন ৰঞ্জী খেলুৱৈ দেৱজিৎ শইকীয়াৰ নেতৃত্বত জি চি চিৰ সভাপতি রাজীব প্রকাশ বড়া, সম্পাদক তথা জ্যেষ্ঠ প্রশিক্ষক নবাব আলী, সি সি সির সভাপতি স্বপ্নীল বড়া, সম্পাদক তথা জ্যেষ্ঠ প্রশিক্ষক গৌতম হাজরিকা, এ সি এর সিইও প্রীতম মহন্ত, কিউরেটর বিভূতি শর্মায় কালি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দিসপুরের কার্যালয়ের সভাকক্ষতে এক বৈঠকত মিলিত হয়। আগশারী কোচিং সেন্টার দুটাই সুদীর্ঘ চারিটা দশকরও অধিক কাল রাজ্যিক রাষ্ট্রীয় আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেটের গড়ার দিকত উল্লেখযোগ্য বরঙনি আগবাই আইছে। নেহরু স্টেডিয়ামর গুয়াহাটি ক্রিকেট কোচিং সেন্টারের একালর প্রশিক্ষার্থী আছিল বর্তমানের মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার লগতে বিসিসিআইর সচিব দেবজিৎ লন শইকীয়া। একধরনে সিটি কোচিং সেন্টারেও জন্ম দিছে রাজ্যের তথা দেশের বহু আগশারীর ক্রিকেটার। দুইটা প্রশিক্ষণ কেন্দ্রের গুরুত্ব আর প্রয়োজনীয়তা উপলব্ধি করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় অসম ক্রিকেট সন্থার জড়িয়ে অত্যাধুনিক ক্রিকেট আন্তঃগাঁথনির উন্নয়নত সুবিধা প্রদান করার গুরুত্ব আরোপ করেছে। যা বছর ডিসেম্বর মাসের নতুন স্টেডিয়ামর নির্মাণ কার্য চলি থাকার ফলত সম্প্রতি নেহরু স্টেডিয়ামত জি সি সির নিয়মিয়া প্রশিক্ষণ বন্ধ হয়ে আছে। আনহাতে দিসপুর প্যারেড গ্রাউন্ডত চলি থাকা সি সি সি সির নিয়মিয়া প্রশিক্ষণও প্রস্তাবিত নির্মাণ প্রকল্পর বাবে শীঘ্রই বন্ধ করা হব। হে মুখ্যমন্ত্রী শর্মায় দিসপুর রাজধানী চৌহদে দুইটা প্রশিক্ষণ কেন্দ্রের বাবে স্থান আবন্টনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী গৰাকীৰ এনে পদক্ষেপ আর সদিচ্ছার ফলত যুব প্রতিভাক লালন পালন করা আর অসম ক্রিকেট পরিবেশতন্ত্র শক্তিশালী করাত বহুখিনি সহায়ক করব বলে আশা করা হয়েছে। কটন বিশ্ববিদ্যালয়ত অবস্থিত ব্যাডমিন্টনের সুবিধার ব্যবহারের উদ্দেশ্যে কটন বিশ্ববিদ্যালয় আর অসম ক্রীড়া প্রাধিকরণের অধীনের ক্রীড়া আর যুব কল্যাণ বিভাগের মাজত কালি এক বুঝাবুঝি চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিখনত কটন বিশ্ববিদ্যালয়ের পঞ্জীয়ক ডক্টর হীরেণ ডেকা আর অসম ক্রীড়া প্রাধিকরণের সচিব অঙ্কুর ভরালিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করে। এই সহযোগিতায় নিয়মিত ব্যাডমিন্টন প্রশিক্ষণ খেলুয়ের বিকাশ আর শিক্ষার্থীসকলের রাজ্যজুড়ি উদীয়মান যুব খেলুয়ৈসকলৰ বাবে উন্নত ক্রিয়ার সুযোগ সৃষ্টির ক্ষেত্রত এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হয়েছে। কর্তৃপক্ষই জানা মতে এই পদক্ষেপে দুইটা প্রতিষ্ঠানের সুলভ আর গুণগত ক্রিয়া আন্তঃগাঁথনি শক্তিশালী করার যুব সমাজের বাবে এক সজীব ক্রিয়া পরিবেশ গড়ে তোলার ক্ষেত্র উমৈহতিয়া প্রতিশ্রুতির প্রতিফলন ঘটাইছে। এই অংশীদারিত্বই অধিক সংখ্যক যুব যুবতীর ক্রিয়ার সঙ্গে জড়িত হবলৈ উৎসাহিত করার লগতে উন্নত সুবিধা আর প্রতিষ্ঠানগত সহযোগিতার জড়িয়ে উদীয়মান প্রতিভার বিকাশত সহায়ক হব বলে আশা করা হয়েছে। ধারাবাহিক ক্রিয়াশৈলীর পুনের আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ত জিলিকি উঠিল অসম সন্তান। সুদক্ষতার পুনের নগাঁওবাসীক গৌরবান্বিত করা এই ছাত্রগুলো হয়েছে জেলাখনের বেবেজিয়ার সমীপর বাংথাই সেন্ট জাস্টিন শিক্ষানুষ্ঠানত অধ্যয়নরত ষষ্ঠমান শ্রেণীর ছাত্র প্রজ্ঞানজ্যোতি শইকীয়া। প্রজ্ঞানজ্যোতিয়া যা 23 মেপর দুদিনিয়াক নেপালের মেসিনগর জাপার কাকর ভিতাত নেপাল সিত্রীয় কারাটে স্কুলের ব্যবস্থাপনা তথা নেপাল কারাটে দো ফেডারেশন আর নেপাল সিত্রীয় কারাটে দো এসোসিয়েশনের সহযোগত অনুষ্ঠিত দ্বাদশ আন্তঃরাষ্ট্রীয় কারাটে চ্যাম্পিয়নশিপত অংশগ্রহণ করে দুটাক পদক বুটলিব সক্ষম হয়েছে। প্রজ্ঞানজ্যোতিয়ে প্রতিযোগিতাখনের লড়ার 10-11 বছর শাখার কাটাত স্বর্ণ আর কুমিটেত লড়ার 30 কিলোগ্রাম শাখাত ব্রঞ্জর পদক আজুরি আনে। পঙ্কজ মুরের প্রশিক্ষণত কারাটেত একাগ্রতায় ব্যস্ত থাকা প্রজ্ঞানজ্যোতিয়ে নিজের দক্ষতার বলত

শ্রোতাই কিশোর কুমার কণ্ঠর হিন্দী বোলছবি গীত শুনে আছে আকাশবাণী তেজপুরের পৰা। এইবার আগবাইছো শিল্পী কণ্ঠত আন এটি গীত বোলছবি মেরে জীবন সাথী।